তুই বুঝবো কালামে ডক্টর মজরুর রশিদ, সদাকারেস বহিদ জিলানি, কাশির মোসি কিছু তুই আকাশবাণী শ্রীনগর পেট বোঝান। বঞ্চু পেশ কালামে শেহনাজ রশিদ, গোলকার ছে বহিদ জিলানি।